উঠে মাঠে রাজা বাদল বন্ধে মাঠে কতি রাম্র সুন্দরে যাই জান মলাই আহা কতি রাম্র তোরা আমি সঙ্গত কহেটা ছয় না কসলে পুরাই দিন সারা।